0: মঞ্জ ঘরে লাড়কটাকে বহুত কম রই পলায়ন জাদা লাগাই তো তেতকা কারণ বি শিক্ষাই গাঁ দি চিকিৎসা কিবাচ সুবিধা না আতি কই প্রকার কে কারণ তিতলে পলায়ন জাদা লাগাই যে ঘরে আচি শিক্ষা হতি তো পলায়ন কণি কমতা হা যে গরিব পলায়ন লোক না তো আমি কাপড়ে ঘরে আপনি শিক্ষা কিছু ব্যবস্থা সে আছে পড়লে সুদা নি আমি ঘরে যাঁদারও লাগি না ত্যারু বারু তবে আমি আপনি যে রীতি রিওয়াজ সে আমি ঢংসে নিভাও অরে কী আমার যে সমাজ আসা রীতি রিওয়াজকে খাতর জানা যাও তুমি ঘরে আমি যাই চাই সবই ঘরে যাও আমার বি তো আপনি যে আকাশবাণী কে মাধ্যম সে না সরকার কী চাও বলনো কি যে আমার বিলা শিক্ষা কি যে ব্যবস্থা সেই কণিক আছি করলে চিকিৎসা কি ব্যবস্থা সেই বি আছি করলে ঘরে কণিক ও সংসাধন কি ব্যবস্থা সেই বি ঠিক করলে তো কণিক পলায়ন রুকি যাদা ওর যে রোজগার কে সাধন দিলে ঘরে কে বিলা খোলি পলায়ন মুঝে ওর কমে আনদি
1: এবার আপ লোক শুনো শিকার আহত যো কি ঘুরি আইয় দারকে রো লেকিন রো দিবর আপনি লড়কটে পড়াও তিউ খাণ কু ভাণো সো কা বলো ত্যাঁ কুকে পড়াই করিও অর কাই পাহাড় ছুটবো তো আউ শুনো
2: মেরি সবুক নমস্কার মেরো নাম শিখা রাওয়াত মেরা সারসা বুকতার অর মাই তো মটিয়াও আজকাল আউ দেউরে রু মেরা দুই লড়কটে আউ আপনি পড়াই লিখাই কি বাত করু তো মে রাখো করি বারুই তকি পড়াই মে রাজকীয় ইন্টার কলেজ কুনা ডাগুরাই রাখি করি তেতুকে বাদ ডিএবি পিজি কলেজ দেউরে আর বিএ আর এমএ করো মে গাঁ ছোড়া সবসে বড়া কারণ তো আপনি পড়াই লিখাই পুরি করনিতি আমার আশপাশ তো তেতু টাইম কোজই বি কলেজ নু তো আতি পড়নে কে বাস্তে দেউরো পড়ো আন এলা জেসে চকরাতে ডাকবো তো কলেজ খুলি রে দেখা যায় তো কলেজ তো খুলি গে লেকিন পড়াই কা স্তর আর লড়কটি কি সংখ্যা লগাতার কম লাগে অন্দি দেখো জি আপনি আছো তো সবে চাও সব এ খুশালি জিন্দেগি চাও জিনি গাঁও কে রোজগার কি কমি তবে সবে লোক গাঁও চোরি করে শহরু কে বিলা লাগে বাগ দে আর যেউ কে রোজগার যাও মিলি তেসকে বিবি বচ্চে বি তেসকে সাথ বাড়ি আউ দে তো কুড়না চাই কি অস্পতাল নজদিক 24 ঘন্টে বিজলি পানি হলো বচ্চো কি পড়াই কে বাস্তে আচ্ছে স্কুল হলে সব ব্যয় চাও গাঁও ঘর কে বিলা খেতি কিসানি কা কাম যো করন বি মুশকিল আর মুনাফা বি কম তেন্দা ফসল কলাই আছিও কলাই বিলকুল বি না সিঁচাই কা বি ব্যবস্থা না আতি সারি ফসলে গৈনি কে পানি চ গাঁও আমারে দিলন্দ মিশাই আমি দেউরে খান্দে কমান্দে রে আই না কি বস দে রে আমাই আমার ইথাতি মাটি তো গাঁই আমি তেয়ার বারু আপনার ঘরে যাও আপনার লড়কটি বিনে উবে তিউ আম এই শিক্ষা দেও কি তুম হমেশা আপনি বলি ভাষা নু বিসরিয়া তেয়ারু বারু বি ঘরে নু লড়কটে তাকে তিউ রীতি রিওয়াজ তিউ পতা চলে আপনি থাতি মাটি নু ছোড়িয়া গাঁও ঘরে লাগি রয়া যাঁদে আঁদে লড়কটি বি লাগি রয়া নেন্দে বলি ভাষা বি লাগি রয়া শিখাঁদে এই আমারই পেছাণ।